সাতই আশ্বিন 1948 শকাব্দ, 29শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 11ই আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:29 হয়ে 42 সেকেন্ডে, সূর্যাস্ত হবে বিকেল 5:24 হয়ে 11 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 14 সেকেন্ড।

রবীন্দ্রসঙ্গীত, 1:45 মাননীয় ইস্যু, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, 5:30 বিদ্যার্থীদের জন্য। বিষয় নবম শ্রেণীর গণিত। আলোচনায় অংশগ্রহণ করবেন বিক্রমগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন দে, সঙ্গে দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:40 কিষাণ বাণী, 7:10 তরজাগান, পরিবেশনায় মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পীরা, 7:30 সমীক্ষা, 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা, 8:30 কথায় কাহিনী, 8:45 অর্থনীতির দুনিয়া, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী, 9:30 শ্রবণী, 10:10 ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিত কুমার দাস, 10:50 লোকগীতি মলয় ঘোষের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিনহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 শুনবেন সুবদ্ধ সঙ্গীত শিল্পী পণ্ডিত রবিশঙ্কর, শুনবেন সেতার। 6:25 রবীন্দ্রসঙ্গীত অনিত কুমার দাসের কণ্ঠে, 6:35 রামচরিত মানস, আজ 248 পর্ব, 6:45 শ্যামাসঙ্গীত শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, 8:30 হাওয়াইয়ান গিটার প্রলয় শঙ্কর বসুর পরিবেশনায়, 8:45 লোকগীতি শিল্পী মলয় ঘোষ, 9:10 রাজধারা, 10:15 অঞ্জুমান, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, বেলা 12:00 সুরভি, 12:20 এবং 1:10 পরপর দুটি পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিনহা। সঞ্চিত প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিত কুমার দাস, 5:20 উর্বশী, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুলগুলশান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের দৈনিক প্রতিবেদন, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন সুবদ্ধ সঙ্গীত। এ অনুষ্ঠানে প্রথমে আনন্দ ভৈরব এবং পরে চারুকেশী রাগে সেতার, শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। প্রথমে রাগ আনন্দ ভৈরব।

প্রথমে রাগ আনন্দ ভৈরব এবং পরে চারুকেশী রাগে সেতার শুনলেন শিল্পী পণ্ডিত রবিশঙ্কর। সুবদ্ধ সঙ্গীত এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

অনিত কুমার দাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

রামচরিতমানস শুনলেন, আজ শুনলেন 248তম পর্ব। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শ্যামা সঙ্গীত, শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়। প্রথম গানটি রামলাল দাস দত্তর রচনা।

নূপুর গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শ্যামা সঙ্গীত শুনছেন। এবারের গানটি প্রচলিত রচনা।

নূপুর গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শ্যামা সঙ্গীত শুনলেন আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

না না, আর গাইবো না, কারণ আমার মন ভীষণ ভালো আছে। এই যে তোমাদের সঙ্গে আড্ডা দিতে এসেছি, আজকে অনেক আড্ডা হবে, গল্প হবে, সুপ্রভাতের আসরে রয়েছি তোমাদের বন্ধু সম্পূর্ণা। আর এই যে সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে, আজকের দিনটা তো আমার ভীষণ ভালো যাবে, তার আর বলার কিছু নেই। আজকে মন ভালো থাকবে, যেমন সারা দিন ভালো থাকবে। এবারে তোমরা ভাবতেই পারো, শুরুটা হঠাৎ আমি মনের অত মন ভালো নেই দিয়ে কেন করলাম। তার কারণ, হ্যাঁ জানো জানো, যে বন্ধুরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করো, তারা আমাদের যে পোস্টার সেটা দেখে জানতে পেরে গেছো যে আজকে সুপ্রভাতের আসরে কী নিয়ে আড্ডা হবে, গল্প হবে। তবে যারা এখনও ফলো করোনি, আগে চটপট ফলো করে ফেলো, আর তারপরে বলে ফেলি আজকে 29শে সেপ্টেম্বর, আজকে ওয়ার্ল্ড হার্ট ডে, তাই মনের কথা আজকে বলবো তোমাদের সঙ্গে। রয়েছি তোমাদের বন্ধু সম্পূর্ণা। এই যে আমাদের শরীরে এমন একটা অঙ্গ রয়েছে যেটা আমরা ঘুমিয়ে থাকলেও থামে না, ব্যস্ত থাকলেও থামে না। আমরা হাসি, কাঁদি, আনন্দ করি, মন খারাপ করি, যাই করি, কোনো কিছুতেই তার কাজ থেমে থাকে না, এক মুহূর্তের জন্যও নয়। মানে সে শুধু নিজের কাজ নিজের মতো করে করে চলে। আমাদের শরীরের প্রতিটা কোণায় রক্ত পৌঁছে যায়, শরীরকে সচল রাখে। এই যে এত বড় দায়িত্বটা যে প্রতিদিন প্রতি মুহূর্তে পালন করে চলেছে, সেই তো আমাদের হৃদয়, আমাদের মন। তাই আজকে

0: আজকের গল্পটা সকাল সকাল হবে আমাদের মনকে নিয়ে, মনের কথায় থাকবো তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণা। আচ্ছা বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছি আমরা যে ধরো সারা দিন আমাদের হার্ট কত বা ঠিক বিট করছে? এই যে তুমি এখন রেডিও শুনতে শুনতে বসে আছো, কেউ হয়তো বা অফিস যাওয়ার পথে রেডি হচ্ছো, কেউ পড়াশোনা করছো, কেউ রান্নাঘরে নিজের মতো ব্যস্ত, আবার কেউ হয়তো চুপচাপ নিজের মতো করে জানলার পাশে বসে আছো, কিন্তু তোমার হৃদয় সে কিন্তু থেমে নেই, নিজের ছন্দে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। আমরা অনেক সময় শরীরের নানা বিষয় নিয়ে ভাবি, কি তাই তো? যেমন ধরো চোখের কোনো কিছু সমস্যা হলে চোখের যত্ন নিই, দাঁতের যত্ন নিই, চুলের যত্ন নিই, কিন্তু হৃদয়ের কথা, মনের কথা, অনেক সময় কিন্তু আমরা আমাদের মনের কথা এড়িয়ে যাই। আমাদের তার কথা তখনই মনে পড়ে যখন শরীর হঠাৎ করে কোনো সতর্কবার্তা দেয়, কোনো ডিজিজের সাইন দেয়, কি তাই তো? তাই আজ যখন ওয়ার্ল্ড হার্ট ডে, তাহলে সেই বিষয় নিয়ে তো একটু আড্ডা হবে, গল্প হবে, মনের কথা তোমাদের বলবো, হৃদয়কে ভালো রাখার কথা তোমাদের বলবো। তবে আজকে যেমন ওয়ার্ল্ড হার্ট ডে, ঠিক একইভাবে আরও বেশ কিছু কারণে কিন্তু আজকের দিনটা স্পেশাল, গুরুত্বপূর্ণ। সেই সব শুনে আসি চলো আজ এই দিনেতে।
1: আজ এই দিনে

0: 1448 সালে আজকের দিনে প্রথম খ্রিস্টিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন। 1929 সালের আজকের দিনে বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে। 1935 সালের আজকের দিনে ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়। 1725 সালের আজকের দিনে ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভ জন্মগ্রহণ করেন। 1901 সালের আজকের দিনে ইতালীয় পদার্থবিদ এনরিকো ফেরমি জন্মগ্রহণ করেন। 1909 সালের আজকের দিনে হিন্দি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1932 সালের আজকের দিনে অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক মাহমুদ আলী, যাকে আমরা মাহমুদ নামেও চিনি, জন্মগ্রহণ করেন। 1943 সালের আজকের দিনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা লেখ ওয়ালেন্সা জন্মগ্রহণ করেন। 1958 সালের আজকের দিনে ভারতের চলচ্চিত্র অভিনেতা তাপস পাল জন্মগ্রহণ করেন। 1942 সালের আজকের দিনে বিপ্লবী স্বাধীনতা আন্দোলনের শহীদ মাতঙ্গিনী হাজরা মৃত্যুবরণ করেন।
1: আজ এই দিনে।

এই যে আজ এই দিনে শুনে ফিরে এলাম, আজকের দিনটা ঠিক কী কী কারণে গুরুত্বপূর্ণ সেই সব কথা জানলাম। কিন্তু এই যে শুরুতে বললাম যে আমাদের মনেরও তো ভালো থাকার প্রয়োজন রয়েছে, আমাদের মনেরও তো একটু হাসি খুশি আনন্দে থাকার অধিকার রয়েছে, তাই তো? আর আমার মন তো ভালো থাকে কিছু সুন্দর সুন্দর গান শুনলে, তোমাদেরও নিশ্চয়ই তাই আমি জানি। তাহলে চলো গৃহপ্রবেশ সিনেমা থেকে মধুবন্তী বাগচির কণ্ঠে মনেরও তো মন ভালো নেই শুনে ফিরে আসছি আবারও আজকের আড্ডায়। রয়েছি তোমাদের সঙ্গে তোমাদের বন্ধু সম্পূর্ণা।

না না, চলে যাওয়া আছে, ফিরে আসা নেই, তা কেন? ফিরে তো বারবার আসে তোমাদের ভালোবাসায়, তোমাদের ডাকে, তোমাদের জন্য। এই যে বন্ধুত্বের বন্ধন, তা কি কখনো ফেলে রাখা যায়? কি বন্ধুরা, কেমন লাগছে আজকের সুপ্রভাতের আসরের এই আড্ডা, তোমরা জানাতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে। আজকের যে পোস্টার রয়েছে সুপ্রভাতের, সেখানে যেমন বন্ধু সুমিতা রায় বলেছেন, আমি রোজ শুনি সকালে, দারুণ লাগে শুনতে। নিশ্চয়ই সঙ্গে থেকো বন্ধু এইভাবেই। আর আজকে আমরা ঠিক একইভাবে কথা বলছি মনকে নিয়ে, হৃদয়কে নিয়ে, কারণ আজ ওয়ার্ল্ড হার্ট ডে। এই যে আজকের দিনটা ওয়ার্ল্ড হার্ট ডে, সেখানে যেমন আমরা হৃদয় নিয়ে কথা বলছি, মন নিয়ে কথা বলছি, সেখানে কিন্তু যে আজকের দিনে আমি শুধু হৃদরোগ নিয়ে ভয় পাবো এমনটা নয়, বরং হৃদয়কে একটু যদি গুরুত্ব দেওয়া যায়, নিজের জীবনযাপন, নিজের অভ্যেস, নিজের যে শরীর, তার দিকে যদি একটু মন দেওয়া যায়, তাহলেই তো সবটা সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, কি তাই না বন্ধুরা? আমরা তো প্রায়ই বলি মন ভালো থাকলে শরীরও ভালো থাকলে, আমাদের মন ভালো থাকবে শরীর ভালো থাকবে, মানে মনের উপরে কিন্তু শরীর অনেকটা নির্ভরশীল। কথাটা শুনতে যতটা সুন্দর, সত্যি বলতে কি শরীর ভালো রাখার জন্য কিছু ছোট ছোট অভ্যেসও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যার ফলে আমাদের মনটাও ভালো থাকবে। তাহলে আজকে চলো সেগুলো দিয়েই একটু আড্ডাটা নতুন করে শুরু করি। প্রথমেই কিন্তু আসবো খাবারের কথায়, কারণ আমি ভীষণ খেতে ভালোবাসি, আমি পেটুক মানুষ, আমি জানি আমার মতো অনেক বন্ধুরা খেতে ভালোবাসো, কিন্তু এই যে খাবারের কথা যখন এলো, খাবারের সঙ্গে কিন্তু আমাদের এই যে শরীরের ভালো থাকার সম্পর্কটা, এটা কিন্তু খুব জড়িয়ে রয়েছে বন্ধুরা। মানে গরম ভাত, ডাল, মাছের ঝোল, আলু ভাজা, মিষ্টি, আহা হা, মানে আমারই খিদে পেয়ে যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানো বন্ধুরা, খাবার আমাদের আনন্দ দেয় ঠিকই, আমাদের সন্তুষ্টি দেয়, স্যাটাইটি পূরণ করে, কিন্তু এই যে খাবারের ধরন, পরিমাণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, নজর রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি খেতে গিয়ে অতিরিক্ত নুন খেয়ে ফেললাম, কিংবা কাঁচা নুন খেয়ে ফেললাম, অতিরিক্ত চিনি খেয়ে ফেললাম, খুব বেশি তেলযুক্ত চর্বিযুক্ত খাবার খেয়ে নিচ্ছি প্রতিদিন প্রতিনিয়ম, তো তাহলে কিন্তু আমার শরীরের জন্য সেটা ভালো নয় বন্ধুরা।

কিছুই খাবো একদম যে বাদ দিয়ে দেবো তা নয়, কিন্তু ওই পরিমাণটা বুঝতে হবে কোনটা কতটা খাবো। আর সামনে তো আমাদের পুজো আসছে, প্রায় এসেই গেল, সেখানে তো আমাদের মানে পেট পুজো করতেই হবে। তখন জানি কিছুই বাদসাদ রাখি না আমরা, তাই তখনের জন্য যদি এখন থেকে একটু নিজেকে হেলথ কনসিয়াস রাখতে পারি, একটু যদি খাবার দাবারটা মেপে মেপে মানে যেগুলো প্রয়োজন সেগুলো খেতে পারি, তাহলে কিন্তু খুব ভালোই হয়, আমাদের শরীর সুস্থ থাকবে। এবার ধরো তুমি বলতে পারো যে তাহলে আমাদের যে প্লেটিংটা হবে খাবার দাবার, এই যে তুমি বলছো সুন্দর করে খেতে হবে, সেটা কেমন হতে হবে? আমাদের প্লেটে যদি ভাত থাকে, রুটি থাকে, তার সঙ্গে একটু সবজি থাকলো, একটু ফল থাকলো, একটু প্রোটিন জাতীয় কিছু, ডাল হতে পারে, কোনো মাংস হতে পারে, মাছ হতে পারে, যারা ভেজিটেরিয়ান তারা পনির, সয়াবিন, এই জাতীয় কিছু খাবার রাখলে, বা যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী সেই জাতীয় খাবার লাগলে, তো এগুলো কিন্তু দিন শেষে খুব বড় একটা ডিফারেন্স তৈরি করে। এবার একটু আগে যে বলছিলাম নুনের বিষয়টা, এই নুন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে আমাদের রান্নায় না থাকলে যেমন আমাদের স্বাদ বিস্বাদ হয়ে যায়, ঠিক শরীরের জন্য সেটা তুলনামূলক একদম পরিমাণে খাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেখানে আমাদের রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রচুর থাকে, তাই নুনের ব্যাপারে কিন্তু একটু সচেতন হতেই হবে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, একবার ভাবো তো আমাদের একজনের হার্ট আরেকজনের মানুষের আরেকজনের শরীরে গিয়ে বিট করছে, স্পন্দিত হচ্ছে। হ্যাঁ জানি এখন এটা অবিশ্বাস্য কিছু নয়, এখন হার্ট ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে বারবার এবং সফলভাবে হচ্ছে, কিন্তু ধরো তো 1967 সাল যখন 3রা ডিসেম্বর, তখন সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ডের নেতৃত্বে পৃথিবীর প্রথম সফল মানব হার্ট ট্রান্সপ্ল্যান্টের ইতিহাস তৈরি হয়, আর যার শরীরে হৃদয়টা বসানো হয়েছিল তার নাম ছিল লুই ওয়াসকানস্কি। তিনি কিন্তু গুরুতর হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার হৃদয় স্বাভাবিকভাবেই শরীরের বিভিন্ন জায়গায় রক্ত পৌঁছে দিতে পারছিল না, তার জন্যই অস্ত্রোপচার করা হয়, এবং অস্ত্রোপচারের সময় তার যে অসুস্থ হৃদয় সেটাকে সরিয়ে ডারভেল নামে এক মানুষের দান করা হৃদয় তার বুকের মধ্যে প্রতিস্থাপন করা হয়। এরপর নতুন হৃদয়টি কিন্তু শরীরের সঙ্গে মানে সংযুক্ত হয়ে যায়। অস্ত্রোপচারটা প্রায় 9 ঘন্টা সময় ধরে হয়েছিল এবং বন্ধুরা 30 জনের বেশি চিকিৎসক এই যে অপারেশন তার সঙ্গে যুক্ত ছিলেন। আর সবচেয়ে অবাক করার বিষয় কি জানো, এই যে অপারেশনের পর নতুন হৃদয়টা কাজ করতে শুরু করেছিল এটা কিন্তু তখন ভাবাও যায়নি, মানে সেই সময় এটা অবিশ্বাস, এবং সেটা যখন হচ্ছে মানে চারিদিকে পৃথিবীতে হই হই রই রই ফেলে দিয়েছিল। তবে এই যে এই পৃথিবীর আমরা বলছি পৃথিবীর প্রথম সফল হার্ট ট্রান্সপ্ল্যান্ট, হ্যাঁ এটা যেমন ঠিক, কিন্তু এর আগেও কিন্তু চেষ্টা করা হয়েছিল। 1964 সালে জেমস হার্ডি যুক্তরাষ্ট্রে আমাদের মানুষের শরীরে হার্ট ট্রান্সপ্ল্যান্টের চেষ্টা করেছিলেন, কিন্তু যদিও সেটা সফল বা দীর্ঘমেয়াদি হয়নি, কারণ যার শরীরে সেটা করা হয়েছিল অপারেশনের প্রায় 18 দিন পরে নিউমোনিয়ায় তিনি আক্রান্ত হন, মারা যান। এবার তখন কারণটা কী ছিল বলতো, সায়েন্স এত উন্নত ছিল না, বোঝা যায়নি যে ইমিউন সিস্টেম যে বাইরের হৃদয়টাকে নিজের শরীরের ফরেন সাবস্টেন্স বাইরের জিনিস বলে গ্রহণ করবে না, রিজেক্ট করে দেবে, তো সেই বিষয়গুলো তখন বোঝা যায়নি। এবং এই যে বলে না, একটা অসফল হলেই একজন তারপরেই সফলতা আসে, অসফলতা থেকেই সফলতা ধীরে ধীরে আসে, ঠিক তাই যদি সেদিন এই অসফলতা না আসতো তাহলে কিন্তু এই যে ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন দেওয়া, যে কোনো অপারেশনের সময় ডোনার ম্যাচিং, রিজেকশনের যে চিন্তা, সেগুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা হতো না। আর তাই জন্যই কিন্তু এই সফল হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল 1967 সালের 3রা ডিসেম্বর। আজ কথায় কথায় সেই কথাই তোমাদের বললাম, রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণা। আচ্ছা আড্ডা তো দিচ্ছি সুপ্রভাতের আসরে, রয়েছি সম্পূর্ণা, কথা বলছি মনকে নিয়ে, মনের কথা বলছি তোমাদের, তাই ভাবলাম যদি চন্দ্রবিন্দুর কণ্ঠে মন গানটা শুনে ফিরে আসি কেমন হয়। জানি খুব ভালো হয়, কারণ আমার তো খুব পছন্দের গান, জানি তোমাদেরও খুব পছন্দের গান, তাহলে চলো আর দেরি করবো না, শুনে ফিরে আসি আজকের আড্ডায়, রয়েছি সম্পূর্ণা।

চন্দ্রবিন্দুর কণ্ঠে মন শুনে ফিরে এলাম। আবার আজকে আড্ডায় রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণা। কথা বলছি আজকে ওয়ার্ল্ড হার্ট ডেতে, হৃদয়কে নিয়ে, মনকে নিয়ে। আর কেমন লাগছে আজকের অনুষ্ঠান তোমাদের, কেমন লাগছে আজকের আড্ডায়, সেটা তোমরা জানাতেই পারো আমাদের আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজকের পোস্টারের তলায় কমেন্ট করে, আমরা সেই কথা পৌঁছে দেবো সকলের কাছে। আর এই যে গান থেকে ফিরে এসে এবার আসি একটা মজার বিষয়, যেটা তো আমার রোজগার করা হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি যতটা সম্ভব পারা যায়, সেটা হচ্ছে শরীরচর্চা, একটু এক্সারসাইজ। তবে হ্যাঁ, শরীরচর্চা বা এক্সারসাইজ নামটা শুনলেই অনেকের মনে হয় ওরে বাবা আবার জিমে যেতে হবে। না না, একেবারেই তা নয়। শরীরচর্চা মানে যে জিমে গিয়ে তোমাকে ঘন্টার পর ঘন্টা ব্যায়াম করতে হবে এমনটা নয়। নিয়মিত একটু হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা, কিংবা ধরো যেটা তোমার ভালো লাগে করতে অফ টাইমে, নাচ হতে পারে, খেলাধুলা হতে পারে, তুমি সেগুলোই করো। তোমার শরীর, তোমার বয়স যেটা তোমাকে সাপোর্ট করছে, তোমার শরীরে যেটা সাপোর্ট হচ্ছে সেইটাই তুমি করো, সেটাই তোমার শরীরচর্চার অংশ হতে পারে। আমরা অনেক সময় বলি যে ও সারাদিন এত কাজ যায়, কী যে করবো সময়ই পাই না, কিন্তু না, একদিকে তো আমাদের জীবন ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে, পড়াশোনা, কাজ, অফিস, বাড়ির দায়িত্ব, মানে সব মিলিয়ে নিজের জন্য সময় বের করা একটু কঠিন। তবে নিজের শরীরের জন্য প্রতিদিন কিছুটা সময়, 24 ঘন্টার মধ্যে কিছুটা সময় যদি রাখা যায়, তাহলে তো নিজের জন্যই সেটা ভালো, বলো বন্ধুরা। ধরো তুমি কোনো কাজে যাচ্ছ, সেখানে হয়তো তোমার বাড়ির থেকে 5 মিনিটের ডিস্টেন্স, তুমি একটা স্কুটি করে গেলে বা গাড়ি করে গেলে সেখানে তুমি একটু হেঁটেও যেতে পারো, সেখানেই কিন্তু তোমার ওয়ার্কআউটটা হয়ে যাচ্ছে, এক্সারসাইজটা হয়ে যাচ্ছে। আবার এখন তো আমরা লিফট ছাড়া একদম চলি না, সেখানে আমরা যদি একটু সিঁড়ি ব্যবহার করি সেখানেই আমার এক্সারসাইজ হচ্ছে। বা দীর্ঘ সময় ধরে আমরা যে ধরো ল্যাপটপ মেশিনের সামনে বসে কাজ করি, সেখানে একটু মাঝে মাঝে উঠে হেঁটে আসা, এই যে ছোট্ট ছোট চেঞ্জগুলো, পরিবর্তনগুলো, এগুলোই কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলো কিন্তু আমাদের হৃদয়কে, হার্টকে ভালো রাখতে খুব হেল্প করে। এবার আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস। আমাকে কেউ যদি সারা দিন বলে, আমি সারা দিন করতে পারি, সেটা হচ্ছে ঘুম। আমাকে যদি কেউ বলে সারা দিন ঘুমিয়ে যাও, আমি ঘুমিয়ে যাব, কোনো সমস্যা নেই। আর এই ঘুমটা কিন্তু হার্টের জন্য, শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখন যা দিনকাল চলছে, আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, সারা দিন কাজ করছি কিংবা হয়তো নাইট শিফট করছি, রাত থেকে অনেকটা সময় কেটে যাচ্ছে, সেটা হতে পারে কোনো পড়াশোনার জন্য, কাজের জন্য, কিংবা আমরা হয়তো রাত জেগে ওয়েব সিরিজ দেখে নিচ্ছি, কেউ হয়তো সোশ্যাল মিডিয়া স্ক্রোল করতে করতে করতে করতে রাত যে কেটে যাচ্ছে সেটা বুঝতেই পারছি না। কিন্তু না, এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, আমাদের শরীরেরও কিন্তু বিশ্রাম দরকার। মানে এই ধরো আমরা যদি অনেকক্ষণ ধরে ল্যাপটপের সামনে কাজ করি, কম্পিউটারের সামনে কাজ করি, বা যে কোনো মেশিন, ফোন হতে পারে, যে কোনো মেশিন, তাদের তো যখন ব্যাটারি শেষ হয়ে যায় চার্জ হতে সময় দিতে হয়, ঠিক একইভাবে আমাদের শরীরটাও তো একটা মেশিন বলা যেতে পারে, তারও তো চার্জ হওয়া, রিচার্জ হওয়ার জন্য সময় লাগে। আর সেই সময়টা কিন্তু এই রাতের ঘুমটা, এই স্লিপ সাইকেলটা আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। রাতের এই যে একটা 8 ঘন্টার ঘুম, সেটা কিন্তু আমাদের শরীরের রিপেয়ারিং মোড,

মানে আমাদের শরীরে যদি কোনো ক্ষত থাকে সেটাকেও রিপেয়ার করতে হেল্প করে, আমাদের যদি স্ট্রেস থাকে সেটাকেও আস্তে আস্তে হিল করতে হেল্প করে। এবং এই ঘুমটা, পর্যাপ্ত যে ঘুম এবং নিয়মিত একটা সুস্থতার জন্য, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্ব রাখে। আর এই যে প্রতিদিনের জীবনে ঘুমের জন্য একটা নির্দিষ্ট সময় রাখা, ধরো আমি বলছি আমার কাজ হয়ে যাচ্ছে রাত 11টায়, আমি তার 10টার মধ্যে খেয়ে দিয়ে নিয়ে আমি ফোনটাকে সাইডে রেখে দিচ্ছি বা আমার ল্যাপটপ কম্পিউটারটাকে সাইডে রেখে দিচ্ছি, আমি ঘুমিয়ে পড়ছি এবং একটা 8 ঘন্টার খুব ভালো ঘুম আমি নিজেকে উপহার দিচ্ছি। এর থেকে ভালো উপহার বোধ হয় শরীরের জন্য কিচ্ছু হতে পারে না। কারণ ওই যে তুমি ঘুমানোটা শুরু করলে, ওই টাইমটা তুমি তোমার শরীরকে দিলে হিল করতে, রিসেট করতে, এবং তার জন্য কিন্তু পরের দিন সকালে উঠে দেখবে তুমি বড্ড বেশি ফ্রেশ এবং বড্ড বেশি প্রোডাক্টিভ। তুমি যে কাজটা হয়তো না ঘুমিয়ে করতে, সেটা তুমি যদি একটু ঘুমিয়ে শরীরকে রেস্ট দিয়ে করো, সেটা কিন্তু আরও ভালো হবে। আর এটা কিন্তু মনে রাখা একটু দরকার বন্ধুরা। এবার আসি যে কথায় কথায় একটা বেরিয়ে এলো স্ট্রেস, সেই স্ট্রেস মানসিক চাপের কথায়। আমরা অনেক সময় শরীরের ক্লান্তি বুঝতে পারি, যে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আমাদের ঘুম পাচ্ছে, শরীর আর পারছে না, কিন্তু এই যে মনের ক্লান্তি স্ট্রেস সেটা কিন্তু আমরা বুঝতে চাই না। পরীক্ষার চাপ, চাকরির চিন্তা, কাজের চাপ, কোনো সম্পর্কে সমস্যা হলে বা ভবিষ্যৎ নিয়ে যদি আমাদের দুশ্চিন্তা হয়, সব কিছুতেই কিন্তু নানাভাবে আমাদের মানসিক চাপ আসতেই পারে। চাপ একবারে যে থাকবে না সেটাও নয়, কিন্তু একটু যদি সামলানো যায়, একটু যদি কম রাখা যায়, একটু যদি নিজের মতো করে হিল করা যায়, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরো সেটা হতে পারে আমার খুব প্রিয় কোনো বন্ধু, তার সঙ্গে কথা বললে আমার মন ভালো হয়ে যায়, আমি তার সঙ্গে একটু কথা বলে নিলাম, বা আমার কোনো খুব পছন্দের গান যেটা শুনলে আমার মন ভালো হয়ে যায়, আমি একটু গান শুনে নিলাম। কিংবা কেউ হয়তো বই পড়তে ভালোবাসো, একটু হাঁটতে বেরোতে ভালোবাসো, একটু হেঁটে এলে, চারিদিকে ঘুরে এলে, নিজের পছন্দের কোনো কাজ করলে প্রয়োজনে, এই যে এই সময়টা ধরো তুমি মনে করছো তুমি নিজেকে আর সামলাল দিতে পারছো না, তুমি হিল করতে পারছো না, তখন একজন বিশেষজ্ঞের মতামত নিলে। এখানে মনে রাখতে হবে বন্ধুরা, আমি যেমন শরীরের খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে আমার, দাঁত, চুল, নখ, শরীরের বিভিন্ন অর্গ্যান অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই, ঠিক একইভাবে আমাদের মনটাও কিন্তু একটা অর্গ্যান, হৃদয়টাও অর্গ্যান, আমাদের মনটাও কিন্তু ভালো রাখা খুব ইম্পর্ট্যান্ট। এবং মনটা যদি ভালো না থাকে আমাদের কোনো কাজ ভালো হবে না। তাই মন ভালো না লাগলে সবসময় যে একটা মিথ রয়েছে, ও মন ভালো নেই, মাথার সমস্যা, এই এটা কিন্তু নয়। আমরা একজন বিশেষজ্ঞের কনসালটেশন নিতেই পারি, আমরা যাতে ভালো থাকতে পারি নিজের জন্য, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নিজের মধ্যে নিজেকে খুঁজে পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তাই ইমন চক্রবর্তীর কণ্ঠে কুলের আচার সিনেমা থেকে আমি আমার মধ্যে গানটা রইল তোমাদের জন্য। ফিরে আসছি আবারও এই সুন্দর গানটার পরে, রয়েছি তোমাদের সঙ্গে, তোমাদের বন্ধু সম্পূর্ণা।

ফিরে এলাম গানের পরে। আমি আমার মধ্যে তোমায় খুঁজে পাই, তুমি তোমার মধ্যে আমায় খুঁজে পাও কে। আর এই যে বন্ধুত্বের সম্পর্ক তোমাদের আমাদের, এই বন্ধুত্বের সম্পর্কে কিন্তু সত্যি আমাদের মধ্যেই যেন তোমাদের খুঁজে পাই আর তোমাদের মধ্যে আমাদের। তাই ইমন চক্রবর্তীর কণ্ঠে শুনে ফিরে এলাম একটা সুন্দর গান, আর রয়েছি আজকে তোমাদের সঙ্গে সুপ্রভাতের আসরে তোমাদের বন্ধু স্বপূর্ণা। কথা বলছি ওয়ার্ল্ড হার্টে নিয়ে, হৃদয় নিয়ে। কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, যে অনেকের মধ্যেই একটা ধারণা থাকে যে হার্ট ডিজিজ শুধু বয়স হলে হবে, একটা সার্টেন এজের পরে হার্ট ডিজিজ হতে পারে। কিন্তু না, এটা কিন্তু ঠিক নয়। আমাদের যে হৃদরোগের ঝুঁকি সেটা কিন্তু বয়সের সঙ্গে বাড়তে পারে, সেটা ঠিক যেমন, কিন্তু কম বয়সে, অল্প বয়সেও কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ছোট থেকেই নিজেদের মতো করে যদি একটু সচেতন হওয়া যায় তাহলে কিন্তু সেটা খুব ভালো। মানে ছোট থেকে একটু স্বাস্থ্যকর জীবনযাপন করলাম, একটু ঠিকঠাক করে লাইফস্টাইল মেনটেন করলাম, ছোট ছোট ভালো হেলদি লাইফস্টাইল লিড করছি আমরা, তাহলে কিন্তু আমাদের হৃদরোগের ঝুঁকি অনেকটা কমে যায়। আরেকটা ভুল ধারণা যেটা আমাদের সবার মধ্যে থাকে সেটা হচ্ছে হৃদরোগ মানে প্রচণ্ড বুকে ব্যথা হবে, আর সেটা থেকে বুঝতে পারবো আমরা যে আমাদের হৃদরোগ হয়েছে। কিন্তু না, সবসময় এমন হয় না। বুকে চাপ, অস্বস্তি, অস্বাভাবিক ঘাম দেওয়া, শ্বাসকষ্ট, বমি বমি ভাব, মাথা ঘোরা, দুর্বলতা, এগুলো উপসর্গ হিসেবে কিন্তু থাকতে পারে। বিশেষ করে এই উপসর্গগুলো হঠাৎ যদি শুরু হয়, দ্রুত বাড়ে, তাহলে অবহেলা না করে আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই ধরনের উপসর্গের অন্য অনেক কারণও হতে পারে, কিন্তু তাও নিজে নিজে নিজের চিকিৎসা না করে যদি একজন পরামর্শদাতার কাছ থেকে পরামর্শ নেওয়া যায়, বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সেটা অনেকটা নিরাপদ। আর যাদের হাই ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল বা কোনো হার্ট ডিজিজের কোনো হিস্ট্রি রয়েছে ফ্যামিলিগত বলো বা নিজেরই, তাদের তো নিয়মিত একটা হেলথ চেকআপের মধ্যে থাকা উচিত আমার মনে হয়। বন্ধুরা, একটা কথা খুব সহজ করে বলি, আমরা অনেকেই ভাবি অনেক সময় আমার কিছু হয়নি, পরে দেখা যাবে, এটাই এমনি একটা গ্যাসের ব্যথা হচ্ছে, কিছু হয়নি। কিন্তু না, এই পরে শব্দটা কিন্তু সবচেয়ে বড় ভুল করিয়ে দেয় আমাদের। শরীর যখনই কোনো ছোট্ট সংকেত দেয় সেটাকে গুরুত্ব দেওয়া দরকার। রক্তচাপ মাপা, প্রয়োজনে নিয়মিত ব্লাড সুগার লেভেল, কোলেস্ট্রল টেস্ট করা, কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া, এগুলো কিন্তু কোনো ভয়ের বিষয় নয় বন্ধুরা। এগুলো একটা হেলদি রুটিন, হেলথ চেকআপ বলা যেতে পারে, নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাঁচিয়ে রাখার জন্য।

এটা একটা সুন্দর অভ্যেস, আর মানে আমাদের হৃদয়কে ভালো রাখার একটা চেষ্টা কি, তাই তো বন্ধুরা? আর নিজের কি শরীরকে চেনা জানা, এগুলো কিন্তু তাদের নিজের শরীরের প্রতি দায়িত্বশীল হওয়া, তার মানে কিন্তু খারাপ কিছু নয়, বরং উল্টে ভালো। হৃদয়ের কথা, মনের কথা বলতে গিয়ে শুধু কে অসুখের কথা কেন বলবে, এগুলো যদি ভাবো, না এগুলো ঠিক নয়। হৃদয় তো আমাদের শুধু যে একটা অর্গ্যান অঙ্গ সেটা নয়, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্যে হৃদয় মানে কিন্তু অনুভূতি, ভালোবাসা, আনন্দ, কষ্ট, অভিমান সব কিছুর সঙ্গে আমাদের হৃদয়ের নাম জড়িয়ে আছে। কেউ কোনো ভালো খবর দিলে উফ বাবা মনটা ভালো হয়ে গেল, আর কেউ যদি একটু কষ্ট দেয় আমরা বলি উফ হৃদয়টা ভেঙে দিলি তো, মনটা ভেঙে দিলি তো। কোনো মানুষকে খুব আপন মনে হলে বলি ও আমার খুব কাছের মানুষ, আমার মনের মানুষ, আমার প্রাণের মানুষ। আবার হৃদয়কে আমরা যে শুধু শরীরের অংশ হিসেবে দেখি না, অনুভূতির প্রতীক হিসেবে দেখি, এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। আর এই অনুভূতিগুলো বাঁচিয়ে দেখতে গেলে আমাদের মনকে, আমাদের হৃদয়কে তো সুন্দর রাখতেই হবে বন্ধুরা। তাই ওয়ার্ল্ড হার্ট ডেতে একটা সুন্দর কথা, নিজের জন্য নিজের তো উপহার দেওয়া প্রয়োজন, যে আমি আর নিজেকে কষ্ট দেব না, নিজের জন্য একটু সময় বার করে নিজেকে ভালো রাখবো, নিজেকে ভালোবাসবো, মনের কথা শুনবো, হৃদয়ের কথা শুনবো, কি তাই তো? আর এই যে হৃদয়টাকে আমরা বাস্তব জীবনে কতটা সময় দিই, ঠিক আর নিজেদের জন্য কতটা সময় রাখি, সেই সব কথায় ফিরবো। তবে তার আগে কণ্ঠ সিনেমা থেকে অনিন্দ চট্টোপাধ্যায় এবং প্রস্মিতা পালের কণ্ঠে বর্ণ পরিচয় সুন্দর গানটা শুনে ফিরে আসছি। আবারও আজকের আড্ডায় রয়েছি সম্পূর্ণা তোমাদের সঙ্গে।

ফিরে এলাম বর্ণ পরিচয় গানটা শুনে। তোমাদের সঙ্গে রয়েছে তোমাদের আজকের বন্ধু সম্পূর্ণা সুপ্রভাতের আসরে। আর ঘড়ির কাঁটা আস্তে আস্তে এগিয়ে চলেছে এবার, আর আমায় বলছে এবার আস্তে আস্তে তোমাদের থেকে বিদায় নিতে হবে। কিন্তু তার আগে শেষে যেতে যেতে কয়েকটা কথা বলে রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে আজ 29শে সেপ্টেম্বর, ওয়ার্ল্ড হার্ট ডে, আজকে যেমন আমরা হৃদয়কে ভালো রাখা, মনকে ভালো রাখা, শরীরকে ভালো রাখা নিয়ে কথা বললাম, কিন্তু বাকি দিনগুলোও কিন্তু আমাদের এই সচেতনতাটা রাখতে হবে। তুমি হয়তো আজকে একটু হাঁটবে, একটু খাবারে বেশি সবজি রাখবে, মেপে খাবে, রাত জাগা একটু কমাবে, কিন্তু এটা কিন্তু দীর্ঘদিন যাতে চলে, এই রুটিনটা যাতে সবসময় ফলো হয়, মেনে

চলা যায় সেটারই চেষ্টা করা দরকার, এবং সেটার চেষ্টা করবে বন্ধুরা আমি জানি, কারণ আজকে তোমাদের এতটা সময় ধরে এতগুলো কথা বললাম, আড্ডা দিলাম, গল্প করলাম, সেগুলো তোমরা মনে রাখবে আমি জানি, কারণ আমাদের জীবনের প্রতিটা পাতায় যেন শুধু সুন্দর থাকার গল্প থাকে, ভালো থাকার গল্প থাকে, সেটাই আমার বলার, সেটাই আমার চাওয়ার। তাই আপাতত বলবো যে একটা ছোট্ট প্রতিজ্ঞা তো নিজেকে করাই যায় যে নিজেদের শরীরের যত্ন নেব, হৃদয়ের যত্ন নেব, নিজেকে ভালো রাখবো, এবং তার সঙ্গে আমাদের সবাইকে, পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখবো, ভালো রাখার চেষ্টা করব। আর সেই চেষ্টাই জারি থাক। তোমাদের সঙ্গে ছিলাম এতক্ষণ, তোমাদের বন্ধু সম্পূর্ণা। আবারও কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, তবে আপাতত যেতে হবে, বিদায় তো নিতেই হবে, সময় বলছে আমাকে এবার তোমাদের টাটা বাই বাই বলতে হবে। কিন্তু এই যে বললাম, কথাগুলো কিন্তু মনে রাখতে হবে, কানে রাখতে হবে, নয়তো নিজের শরীরকে কোথাও গিয়ে নিজেকে একটু অবহেলা করে ফেলতে আমরা পারি, তো সেই জিনিসটা যেন না হয়, নিজেকে ভালো রাখা যায়। আপাতত সম্পূর্ণা তোমাদের বিদায় বলবে, কারণ ঘড়িতে 7:53, যেতে যেতে একটা সুন্দর গানও থাকবে তোমাদের জন্য অরিজিৎ সিং এর কণ্ঠে, একা একলা মন। আবারও ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, ততক্ষণের জন্য কিন্তু কানে রেখো যুববাণী। টাটা বন্ধুরা।

0: And now for a look at today's newspapers, it's over to Shagun Chopra.
1: Thank you, Abhishek. Ensure automated counter-terrorism response, Amit Shah tells top cops, leads the Statesman. To a worth listing, Noel submits Tata Sons revamp plan to Reserve Bank of India, reports the Times of India. Be selective in what you consume online, Nitin Nabin tells youth in Kolkata, reports the Tribune. How can children have social media accounts, asks Supreme Court, notes the Hindu. Government to pause 15.8 million unused Russian cards, states Hindustan Times. And finally, Taylor Swift becomes most awarded artist in MTV Video Music Awards history, writes the Indian Express, adding that the pop powerhouse dedicated her award to the ultimate showgirl, the late Dolly Parton. And with that, it's back to you, Abhishek.
0: Thank you, Shagun. And now, before we end the bulletin, the headlines once again. Supreme Court asked Center to consider exempting Class 6 students from CBSE's three-language policy this year. Indian Navy to host second edition of Commanders Conference 2026 in New Delhi from today till Thursday. Delhi government prepares tougher action plan to control air pollution in the national capital during the winter season. US waives tariff on specialty drugs imported from India and 19 other countries. An Indian men's cricket team advanced to semi-finals at the Asian Games in Japan. And for details of these stories and more, log on to our website www.newsonair.gov.in and News on AIR app. And with that, we end the morning news. Have a nice day.
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। 9ই সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25শে আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, এখন হাওয়াইয়ান গিটার, শিল্পী প্রলয় শঙ্কর বসু।

শুনলেন হাওয়াইয়ান গিটার শিল্পী প্রলয় শঙ্কর বাসু। আকাশবাণী কলকাতা সঞ্চিতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন লোকগীতি, শিল্পী মলয় ঘোষ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। পশ্চিমবঙ্গে কেন্দ্রের জ্বালানি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় গতকাল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরীকে পাশে নিয়ে তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের অসহযোগিতার কারণে রাজ্যের মানুষ উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, গোবর্ধন

0: প্রকল্পের মতো সুবিধে থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমানে কেন্দ্র এবছরের জন্য 1,00,000 সৌর সংযোগের লক্ষ্য দিয়েছে। এদিকে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সূর্যঘর যোজনা প্রকল্পে শুধু ভর্তুকিই নয়, বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়ে তুলে আয়ের সুযোগ তৈরি হবে বলে জানান। পয়লা অক্টোবর থেকে গোবর্ধন প্রকল্প চালু হতে চলেছে বলেও তিনি উল্লেখ করেছেন। ইন্ডিয়া এনার্জি উইক বা ভারত শক্তি সপ্তাহের আসর আগামী বছর কলকাতায় বসবে বলেও হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন। 28 থেকে 31 জানুয়ারি এই চার দিন কলকাতার অন্যতম বৃহত্তম জ্বালানি সম্মেলনে 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। অন্যদিকে হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রস্তাবিত সম্প্রসারণ প্রকল্পে প্রয়োজনীয় জমি দিতে সরকার সব রকমের সহযোগিতা করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এই প্রকল্পের জন্য মোট 175 একর জমির প্রয়োজন। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যেই 85 একর জমি দিয়েছে। রাজ্য সরকার অর্থনৈতিক দিক থেকে দুর্বল যোগ্য চটকল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলীয় প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবস্থা করেছে। শ্রমমন্ত্রী অর্জুন সিং কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, যে সমস্ত চটকল শ্রমিকের পারিবারিক আয় বার্ষিক 3,00,000 টাকা পর্যন্ত এবং যাদের ভারতে কোথাও পাকা বাড়ি নেই তারাই প্রকল্পের আওতায় যোগ্য বলে বিবেচিত হবেন। বাসস্থানের মোট মূল্য 5,50,000 টাকা, যার মধ্যে সংশ্লিষ্ট চটকল শ্রমিককে দিতে হবে মাত্র 50,000 টাকা। রাজ্য সরকার নতুন কৃষক বন্ধু প্রকল্পে প্রতিটি যোগ্য পরিবারের কেবলমাত্র একজনের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নবানে গতকাল সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, পূর্বতন সরকারের আমলে একই পরিবারের একাধিক ব্যক্তি এই প্রকল্পে সুবিধে পেতেন, বর্তমান সরকার সেই নিয়মে কিছুটা পরিবর্তন করেছে।
1: কৃষক বন্ধু নিয়ম উপভোক্তা বাছাই এবং তাদের পুনর্বৈধীকরণ, এই করার জন্যে আমরা আগামী 10 দিন আরও চাষিদের অতিরিক্ত সময় ধার্য করা হয়েছে দপ্তর থেকে, যাতে তারা নতুন করে ফর্ম ভর্তি করতে পারে এবং তারা এই কৃষক বন্ধু নূতন এই প্রকল্পের আওতায় আসতে পারে।
0: কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি 2026-27 অ্যাসেসমেন্ট বর্ষ অর্থাৎ 2026-এর 1 এপ্রিল থেকে 2027-এর 31 মার্চ পর্যন্ত সময়ে অডিটের আওতাভুক্ত করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। 31 অক্টোবর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, তা বাড়িয়ে করা হয়েছে 21 নভেম্বর। সুপ্রিম কোর্ট কেন্দ্র সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই 7ম, 8ম ও 9ম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। স্কুল সার্ভিস কমিশন এসএসসি 11ম ও 12ম শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নতুন তালিকা প্রকাশ করেছে। ওবিসি সংরক্ষণের সংশোধিত নিয়ম মেনেই এই তালিকা তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের পর নতুন করে এই নিয়োগের প্রক্রিয়া চলেছে। 11ম, 12ম শ্রেণীর 33টি বিষয়ের মধ্যে 21টি বিষয়ের কাউন্সেলিং শেষ হয়েছে। এদিকে চাকরি বাতিলের আশঙ্কায় চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা গতকাল রাতভর বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন। ষষ্ঠ 7ম পর্যায়ের শিক্ষকরা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন গতকাল। নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নতুন সহ উপাচার্য নিযুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর পার্থ প্রতিম সরকার। সরকারি নির্দেশিকা অনুযায়ী তাঁর এই নিয়োগ। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে আজ সকালে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির আধিকারিকরা। মন্ত্রীর ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও চলেছে তল্লাশি। আলিপুরদুয়ারের জয়গাঁয় 7 বছরের শিশুকে অপহরণ ও হত্যার মামলায় প্রায় 1.5 বছর পর 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। 2024-এর 14ই নভেম্বর চাউমিন খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণ করে ধর্ষণ ও খুন করা হয়। 5ই অক্টোবর 4 দোষীর মূল সাজা ঘোষণা করা হবে। আইএফএ শিল্ড ফুটবলে গ্রুপের শেষ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হবে।

বাগান মাঠে খেলা শুরু বেলা আড়াইটায়। আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধির দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত ৮টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা ১২:৩০টায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন আদাত চৌতালে তবলা শিল্পী পণ্ডিত স্বপন সিংহ। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রতনাট্য। এই সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

সঙ্গে এখনকার অনুষ্ঠান ফিল্ম মিউজিক। এই অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথম গানটি শুনবেন ট্যাক্সি ড্রাইভার ছায়াছবি থেকে আশা ভোঁসলে ও জগমোহন বক্সির দ্বৈত কণ্ঠে।

0: বাত হ্যায়।
1: এবারে শুনবেন বিশাল বাদশাহ ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গাওয়া একটি গান।
0: জরা নজরো সে কহ দো জি

কলকাতা খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। এশিয়ান গেমসে আজ ভারত দুটি সোনা সহ 10টি পদক পেয়েছে। মনমাখন সুপার জায়ান্ট গ্রুপ শীর্ষে থেকে IFSL ফুটবলের সেমিফাইনালে উঠেছে। গুয়াহাটিতে ভারত আগামীকাল দ্বিতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রাজকোটে যুব ক্রিকেট টেস্টে ভারত এক ইনিংস ও 48 রানে

0: কিরণ পাহাল, মাচেত্তিরা রাজু, পুভাম্মা, প্রাচী চৌধুরী ও ভিতিয়া রামরাজ 3:29.69 সময় নিয়ে শোনা জিতেছেন। চীন ব্রোঞ্জ পেয়েছে বাহরিন রূপো। চলতি আসরে এটি ভারতের প্রথম অ্যাথলেটিক্স স্বর্ণপদক। পুরুষদের 4x400 মিটার রিলেতে 3:01.61 সময় নিয়ে ভারতের ধর্মবীর চৌধুরী, মনু টি এস, জয়কুমার ও বিশাল টিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। মিক্সড 4x100 মিটার রিলেতে ভারত জাতীয় রেকর্ড করে ব্রোঞ্জ পেয়েছে। গুরবিন্দা সিং, স্নেহা এসএস, অনিমেষ কুজুর এবং হারিতা ভদ্রের দলটি 41.06 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে দৌড় শেষ করে। পুরুষদের 5000 মিটার দৌড়ে 13:32.75 সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন ভারতের গুলবীর সিং। চলতি আসরে এই নিয়ে এটি তার তৃতীয় পদক। এছাড়া পুরুষদের জ্যাভলিন থ্রোতে জসভীর সিং 85.72 মিটার ছুঁড়ে রূপো ও রোহিত যাদব 84.35 মিটার ছুঁড়ে ব্রোঞ্জ পেয়েছেন। ভারতের পূজা সিং 1.84 মিটার লাফিয়ে মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পদক পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত বিভাগে ভারতের নিরু 30টি হিটের মধ্যে 28টি হিট করে সোনা জিতেছেন। এছাড়া ট্র্যাপে মহিলাদের দলগত বিভাগে ভারত রূপো পেয়েছে। মনীষা কীর, নিরু ও আশিমা আওয়ালাওয়াত 328 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেন। বক্সিংয়ে পুরুষদের 90 কেজির বেশি ওজনের বিভাগে সেমিফাইনালে কাজাখস্তানের অলিম্পিয়ান ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আইবেক ওরা বের কাছে 5-0 ব্যবধানে হেরে ভারতের নরেন্দ্র বেরওয়াল ব্রোঞ্জ পদক পেয়েছেন। টানা বৃষ্টির কারণে 4টি কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে শ্রীলঙ্কা মুখোমুখি হবে ভারত। আজ শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে কোনো খেলা হয়নি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠেছে। অন্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পুরুষদের পোল ভল্টে দেবকুমার মিনা 5.5 মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড করে ফাইনালে উঠেছেন। স্কোয়াশে মহিলাদের বিভাগে ভারত ইরানকে 3-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। ভলিবল গ্রুপ সি তৃতীয় ম্যাচে ভারত আজ কাতারকে 26-28, 25-27, 25-23, 25-20, 24-22 ব্যবধানে ভারত হারিয়ে দিয়েছে। 6টি সোনা, 21টি রূপো ও 25টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত 10ম স্থানে রয়েছে। আইএফএ সিল্ড ফুটবলে আজ গ্রুপ এতে মোহনবাগান সুপার জায়েন্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। দুই দলই 4 পয়েন্ট করে সংগ্রহ করলেও গোল পার্থক্যে মোহনবাগান শীর্ষ থেকে সেমিফাইনালে গেল। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শেষ চারে পৌঁছেছে। আজকের ম্যাচে মোহনবাগানের লি আরউইন এবং নর্থ ইস্ট ইউনাইটেডের এথিয়ান গঞ্জালেস গোল করেন। মোহনবাগানের মিগুয়েল ফিগুয়েরা পেনাল্টি অপচয় করেন। আগামীকাল গ্রুপ বির শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে দুপুর 2:30। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2:00। বিরাট কোহলি ও অধিনায়ক শুভমান গিলের জোড়া 17 রানের ওপর ভর করে রবিবার তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 8 উইকেটে হারিয়ে ভারত 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। রাজকোটে 4 দিনের যুব ক্রিকেট টেস্টে ভারতের এ দল 1 ইনিংস ও 48 রানে অস্ট্রেলিয়া এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের প্রথম ইনিংসে 494 রানের জবাবে অস্ট্রেলিয়া 217 রান তোলে। ফলো অনের পর আজ তৃতীয় দিনে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে 229 রানে শেষ হয়। 2 টেস্টের সিরিজে ভারতীয় দল 1-0 এগিয়ে গেল। ভারতের স্মৃতি মান্ধানা মহিলাদের একদিনের ক্রিকেটে আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। আইসিসি প্রকাশিত সর্বশেষ ক্রমতালিকায় 790 রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন মান্ধানা। খেলার খবর শেষ হল, এর পরে খবর রাত্রি 10টায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন আধুনিক গান। প্রথম গানটির শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, গীতিকার সলিল চৌধুরী।

শুনছেন নানা রঙের গান। আধুনিক গানের পর এবারে শুনবেন লোকগীতি। প্রথম শিল্পী স্বপন বসু।

নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, এখন শুনবেন স্পটলাইটের বাংলা রূপান্তর। আকাশবাণী, আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা আলোচনা করব নবম বেঙ্গালুরু স্পেস এক্সপো BS-6 বিষয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ভারতীয় মহাকাশ সংস্থা ISA-র মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল AK ভাট, সঞ্চালক ভারতীয় শিল্প মহাসংঘ CII, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

ইসরো, ইনস্পেস এবং এনএসআইএলের যৌথ উদ্যোগে সম্প্রতি নবম বেঙ্গালুরু স্পেস এক্সপোর আয়োজন করা হয়েছিল। এই এক্সপোর মূল বিষয়বস্তু হিসেবে বিশ্বের বিকাশে মহাকাশকে কাজে লাগানোর কথা বলা হয়। এছাড়াও মহাকাশ ক্ষেত্রে উদ্ভাবন, নীতি নির্ধারণ প্রভৃতি বিষয়েও আলাপ আলোচনা হয়। ভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে বেশ বড় আকার নিয়েছে। টাকার অঙ্কে এর পরিমাণ দাঁড়িয়েছে ৮৪০ কোটি থেকে ৯০০ কোটি ডলার। এই মহাকাশ ক্ষেত্রটি প্রাথমিক পর্বে রাষ্ট্র পরিচালিত থাকার পর বর্তমানে এক গতিশীল বাণিজ্যিক ক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বেঙ্গালুরু স্পেস এক্সপোতে তাঁর বক্তব্যে জানিয়েছেন, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরোকে তাদের চন্দ্র অভিযান ভিত্তিক কর্মসূচিতে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ভারত মহাকাশ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেছে। জেনারেল ভাটের কাছে আমরা এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। জেনারেল এ কে ভাট: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে চন্দ্র অভিযান ভিত্তিক কর্মসূচিতে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ভারতের মহাকাশ ক্ষেত্রের সংস্কারের ফলে এর বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। সারা বিশ্বে পিক্সেল গ্যালাক্সির মতো উদ্ভাবনী সংস্থাগুলি পৃথিবী পর্যবেক্ষণের নতুন নতুন কাজ করছে। এছাড়াও বিগ অন্তরা এবং বেলাট্রিক্সের মতো সংস্থাগুলিও এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়ে চলেছে। স্কাইরুট এবং অ্যাগনিক্যালের মতো সংস্থা নতুন প্রজন্মের উপগ্রহ উৎক্ষেপণের পরিকাঠামো নির্মাণ করেছে। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানান, মার্কিন বিনিয়োগকারীরা ভারতের মহাকাশ ক্ষেত্র নিয়ে আগ্রহ দেখাচ্ছে। সঞ্চালক: আমরা দেখেছি ভারতের মহাকাশ কর্মসূচি বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এই ক্ষেত্রে বেসরকারি সংস্থা এবং স্টার্ট আপ সংস্থাগুলিও যুক্ত হয়েছে। সরকারের নীতিগত সংস্কারের ফলেই ভারতে মহাকাশ ক্ষেত্রে স্টার্ট আপের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীদারিত্বেও মহাকাশ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। আপনার কাছ থেকে এ বিষয়ে বিশদে জানতে চাইছি। জেনারেল এ কে ভাট: এ বিষয়ে আলোচনা শুরু করার আগে আমি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাথমিক পর্বের কাজের দিকে নজর দিতে চাই। এখন থেকে ৫০-৬০ বছর আগে থেকে শুরু হওয়া সেই প্রাথমিক পর্বের কাজ থেকে বর্তমানে আমরা চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশ অভিযান চালিয়েছি। এই অভিযানে অত্যন্ত কম ব্যয়ে কাজ সম্পন্ন হয়েছে। ২০২০ সালে ভারত সরকার বেসরকারি ক্ষেত্রকে মহাকাশ অভিযানের ক্ষেত্রে যুক্ত হওয়ার অনুমতি দিলে এই ক্ষেত্রে বিপুল বৃদ্ধি হয়েছে। ২০১৮ সালে মহাকাশ ক্ষেত্র স্টার্ট আপের সংখ্যা ৩ থেকে বেড়ে বর্তমানে ৪৫০ ছাড়িয়েছে। বেসরকারি কোম্পানিগুলিও রকেট উৎক্ষেপণ ও উপগ্রহ উৎক্ষেপণের কাজে যুক্ত হয়েছে। সেদিক থেকে দেখলে এটা পরিষ্কার যে বেসরকারি ক্ষেত্রকে মহাকাশ অভিযানের কাজে যুক্ত করার ফলেই দেশের মহাকাশ অর্থনীতিতে গতি এসেছে। সঞ্চালক: ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণন মহাকাশ ক্ষেত্রে বেসরকারীকরণের বিষয়ে উদ্বেগ নিয়েও স্পেস এক্সে বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছেন, মহাকাশ ক্ষেত্রে যেভাবে বৃদ্ধি হয়েছে তাতে বেসরকারি উদ্যোগকে সঙ্গে রাখা বিশেষ প্রয়োজন দেখা দিয়েছে। আমাদের মেরু উপগ্রহ উৎক্ষেপণ যান পিএসএলভি বা জিএসএলভির মতো উৎক্ষেপণের পিছনে কেবলমাত্র ইসরোই নয়, বহু বেসরকারি সংস্থার অবদান রয়েছে। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণকে আপনি কেমনভাবে দেখছেন? জেনারেল এ কে ভাট: দেখুন, আমাদের দেশের মহাকাশ সংক্রান্ত নীতির সংস্কারের আগে পর্যন্ত কেবলমাত্র ইসরোই এ বিষয়ে সমস্ত কাজকর্ম করত। কিন্তু সংস্কার পরবর্তী সময়ে মহাকাশ শিল্পে বেসরকারি কোম্পানি এবং স্টার্ট আপ সংস্থা একযোগে কাজ করতে শুরু করেছে। মহাকাশ ক্ষেত্রে ভারতের উচ্চাকাঙ্ক্ষা পূরণে তারাও নিশ্চিতভাবে সহায়ক ভূমিকা নিয়ে চলেছে। আগামী বছরগুলিতে বাণিজ্যিকভাবে আরও বেশি উপগ্রহ উৎক্ষেপণ হবে, আরও বেশি যন্ত্রপাতি রপ্তানির সম্ভাবনা বৃদ্ধি পাবে। স্পেস এক্সপো বিএস-৬ এ খুব স্বাভাবিক কারণেই এই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক মহাকাশ শিল্পের ক্ষেত্রে ভারত কতদূর অগ্রগতি

করতে করতে পেরেছে? সঞ্চালক, এই প্রশ্নটাই আমি আপনার কাছে করতে চাই। জেনারেল এ কে ভাট, দেখুন, ভারতে যেমন প্রতিভা রয়েছে তেমন দক্ষতাও রয়েছে। এছাড়াও বিশ্ব অর্থনীতিতে ভারত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। সম্প্রতি এক সমীক্ষায় জানা গেছে, আগামী 10 বছরে ভারতের মহাকাশ অর্থনীতি 2% থেকে বেড়ে 10% পৌঁছে যাবে। টাকার অঙ্কে যার মূল্য $4,400 কোটি। আমার মনে হয় এই পরিমাণ আরও অনেকটাই ছাড়িয়ে যাবে। সঞ্চালক, ইসরো বারবার জানিয়েছে যে ভারতের মহাকাশ কর্মসূচির কেন্দ্র হিসেবে তারা কাজ চালিয়ে যাবে, তবে একই সঙ্গে বেসরকারি সংস্থাও উন্নত প্রযুক্তি নিয়ে এই ক্ষেত্রে যুক্ত হবে। এখানে প্রশ্ন হচ্ছে, ভারতে মহাকাশ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পরিকাঠামো দুর্বল না করেও কিভাবে বেসরকারি ক্ষেত্রভিত্তিক মহাকাশ অর্থনীতি কাজ করবে? জেনারেল এ কে ভাট, যারা মনে করছেন নীতি পরিবর্তনের ফলে ইসরো বা সরকারি উদ্যোগের মহাকাশ কর্মসূচি দুর্বল হয়ে পড়বে, তারা ভুল ভাবছেন। আগামী 15 বছরের জন্য ইসরোর হাতে যে ভবিষ্যৎ কর্মসূচি রয়েছে তা অব্যাহত থাকবে। আগামী 15 বছরে ভারতের গগনযাত্রী মহাকাশ কেন্দ্র উৎক্ষেপিত হবে। আগামী 2 বছরের মধ্যেই এই কাজ সম্পন্ন হবে। 2028 থেকে 2035 সালের মধ্যে আমরা মহাকাশে একটি কেন্দ্র গড়ে তুলব এবং 2040 সালের মধ্যে আমরা চাঁদে মানুষ পাঠাতে পারব। পরবর্তী প্রজন্মের উপগ্রহ উৎক্ষেপণ যান ইসরোই তৈরি করবে। আগামী 10 বছরে ভারতের বিভিন্ন ধরনের উপগ্রহের প্রয়োজনীয়তা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। বর্তমানে ইসরোর হাতে উপগ্রহের যা সংখ্যা তা বেড়ে 300 ছাড়িয়ে যাবে। এই কাজ সফল করতে গেলে কেবলমাত্র ইসরোকে উপগ্রহ নির্মাণ করলেই চলবে না, বেসরকারি ক্ষেত্রকেও এই কাজে আরও বেশি করে যুক্ত করা হবে। সেদিক থেকে দেখলে মহাকাশে ভারতে বেসরকারি ক্ষেত্রও ইসরোর সঙ্গে সহযোগী হিসেবে সমানতালে এগিয়ে চলবে। মহাকাশ ক্ষেত্রে প্রযুক্তি যেভাবে উদ্ভাবিত হচ্ছে তাতে আমাদের উপগ্রহ উৎক্ষেপণ যান, মহাকাশ যান এবং উপগ্রহ নির্মাণের বাইরেও আরও অনেক বিষয়ে অগ্রগতি হবে। আগামী দিনগুলিতে পৃথিবী পর্যবেক্ষণ, ভূতাত্ত্বিক গবেষণা, কৃষি, বিপর্যয় মোকাবিলা, জলবায়ু এবং পরিবেশ সংক্রান্ত নজরদারি, টেলিযোগাযোগ, ব্রডব্যান্ড প্রযুক্তি, নৌপরিচালন, সামুদ্রিক গবেষণা, মৎস্যচাষ, প্রতিরক্ষা, সীমান্ত পরিচালন ব্যবস্থা, আর্থিক ক্ষেত্র, এমনকি নগর পরিচালনের ক্ষেত্রেও মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সঞ্চালক, এর বাইরেও মহাকাশ ক্ষেত্রের সঙ্গে যুক্ত আরও অনেক বিষয়ের কথা শোনা যাচ্ছে, সেই সব ক্ষেত্রে কাজের সুযোগ এবং সম্ভাবনা বিষয়ে আপনি কি মনে করেন? জেনারেল এ কে ভাট, আপনি একদম ঠিক কথা বলেছেন। ভালো করে খোঁজ নিলে দেখা যাবে বিশ্বের অর্থনীতিতে উৎক্ষেপণ যান কিংবা উপগ্রহের মতো বিষয়গুলির অবদান যত সামান্য, মহাকাশ অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রয়োগমূলক বিষয়গুলি, যা কৃষি থেকে বিপর্যয় মোকাবিলা, পরিবেশের ওপর নজরদারি থেকে স্বাস্থ্য, পরিবেশের মতো আরও বহু ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। এমনকি খুব পরিচিত পরিষেবা ক্ষেত্র যেমন ব্লিঙ্কিট বা উবেরের মতো সংস্থা মহাকাশ প্রযুক্তির পরিষেবার সুবিধাকে কাজে লাগাচ্ছে। এমনকি অর্থনীতির ক্ষেত্রেও মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ভারতের যে তথ্য প্রযুক্তি বিপ্লব, সেই ক্ষেত্রেও মহাকাশ প্রযুক্তি কাজে লাগছে। আগামী দিনগুলিতে আমরা মহাকাশ প্রযুক্তিভিত্তিক তথ্য সরবরাহকারী হয়ে ওঠার দিকে এগিয়ে চলেছি, তাই আমাদের সেদিকেও নজর দিতে হবে। এক্ষেত্রে যে বিপুল সম্ভাবনা রয়েছে তাকে কাজে লাগানোর কথাই এবারের স্পেস এক্সে আলোচনা হয়েছে। সঞ্চালক, নবম বেঙ্গালুরু স্পেস এক্সপো BS6 নিয়ে আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য জেনারেল ভাট, আপনাকে অনেক ধন্যবাদ। জেনারেল এ কে ভাট, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীতে আজকের স্পটলাইট অনুষ্ঠানে আমরা শুনলাম নবম বেঙ্গালুরু স্পেস এক্সপো BS6 বিষয়ে একটি আলোচনার সম্প্রচার। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন ভারতীয় মহাকাশ সংস্থা আইএসএর মহানির্দেশক লেফটেন্যান্ট জেনারেল এ কে ভাট।

স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান নিয়ে বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com airnsdtalks@gmail.com অথবা 9289-094-044, আরেকবার বলি 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
0: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
1: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
1: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।

0: গানটি শুনলেন ধর্মেন্দ্র ও মুমতাজ অভিনীত লোফার ছায়াছবি থেকে। এবারে শুনবেন শর্মিলা ঠাকুর ও ধর্মেন্দ্র অভিনীত এক মহল হো স্বপ্নো কা। এই ছায়াছবি থেকে মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে এই গানটি।
1: এক মহল হো

এবারে শুনবেন তনুজা মালা সিনহা ও ধর্মেন্দ্র অভিনীত বাহারে ফির ভি আয়েগি ছায়াছবি থেকে একটি গান।

শুনছেন হিন্দি ছায়া ছবির গান। এবারে শুনবেন মীনা কুমারী অভিনীত, মীনা কুমারী ও ধর্মেন্দ্র অভিনীত পূর্ণিমা ছায়া ছবি থেকে লতা মঙ্গেশকর ও মুকেশের দ্বৈত কণ্ঠে এই গানটি।

এবারে শুনবেন আশা পারেখ ও ধর্মেন্দ্র অভিনীত মেরা গাঁও মেরা দেশ ছায়াছবি থেকে একটি গান। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশকর ও মোহাম্মদ রফি।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন ধর্মেন্দ্র অভিনীত বিভিন্ন ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী অভিনীত ড্রিম গার্ল ছায়াছবির সেই বিখ্যাত গান।

এবারে শুনবেন শর্মিলা ঠাকুর ও ধর্মেন্দ্র অভিনীত অনুপমা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি।

এবারে শুনবেন রাখি ও ধর্মেন্দ্র অভিনীত ব্ল্যাকমেইল ছায়াছবি থেকে কিশোর কুমারের গাওয়া একটি গান।

এবারে শুনবেন ধর্মেন্দ্র ও সায়রা বানু অভিনীত সাজিশ ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে একটি গান।

সবশেষে শুনবেন বিখ্যাত ছবি, জনপ্রিয় গান শোলে ছায়া ছবি থেকে সেই বিখ্যাত গান কিশোর কুমার ও মান্না দের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আংশিক মেঘলা আকাশ, বিকেলের দিকে মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বাধিক পরিমাণে ৯৬%, সর্বনিম্ন ৬০%। গতকাল রাত ৮:৩০ থেকে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদীতে বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ২৯ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা পর্যন্ত মায়ানমার, বাংলাদেশ উপকূল এবং উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে মৎস্যজীবীদের ২৯ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এবং বাংলাদেশ উপকূল বরাবর ও উপকূল থেকে গভীর দূরে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, ছটা পাঁচ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশ মিনিটে আজকের চাষবাস, কথিকা আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ বলবেন ডক্টর অসীম কুমার দলুই, ছটা চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য, কথিকা শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন বলবেন ডক্টর জয়িত্রী মুখোপাধ্যায়, মাফ করবেন জয়িত্রী মজুমদার, ছটা পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় সঞ্জয়িতা দাঁ ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী, আটটায় জানা অজানা কথিকা শরীর ঘিরে সংস্কার বলবেন ডক্টর ভবানী প্রসাদ সাহু, আটটা পাঁচ মিনিটে আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, আটটা কুড়ি মিনিটে কথিকা বাউল বিদ্যাসাগর বলবেন ডক্টর শক্তিনাথ ঝা, আটটা তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, নটা পঁচিশ মিনিটে জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল, নটা তিরিশ মিনিটে গানে গানের শেষাংশ, দশটায় গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, এগারোটায় যুববাণীর অনুষ্ঠান নতুন তারা উপস্থাপনায় সৃজনী পাল ও সৌরিক ঘোষ, দুপুর বারোটায় রাগ প্রধান গান শিল্পী রূপা ভট্টাচার্য, বারোটা পনেরো মিনিটে লোকগীতি শিল্পী দেবাশিস রায়, বারোটা তেত্রিশ মিনিটে শ্রীভবন ফুল চাষে স্বনির্ভরতা এ বিষয়ে ডক্টর শিরিন আক্তারের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, একটায় ছায়াছবির গান, একটা পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল গল্পে গানে উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, দুটো পাঁচ মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, দুটো তিরিশ মিনিটে আধুনিক গান, দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় শুভজিৎ সরকার, পাঁচটা তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ, উপস্থিত থাকবেন চন্দননগর খলিশানী বিদ্যামন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও দুজন শিক্ষার্থী, ছোটা পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শুনবেন পরিবেশনায় শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ, ছোটা পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা সক্ষম অঙ্গনওয়াড়ি পোষণ 2.0 বলবেন মালতী মুর্মু, এরপর লোকগীতি প্রথমে বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দ, পরে সন্ধ্যা সরেন ও সহশিল্পীবৃন্দ, ছটা আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, প্রথমে আমাদের রাজ্যের সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায় সঙ্গে সুব্রত চক্রবর্তী, এরপর সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা এ নিয়ে ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, সাতটা ত্রিশ মিনিটে সমীক্ষা, রাত আটটায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, আটটা ত্রিশ মিনিটে আইনি কথা সাইবার অপরাধ এ বিষয়ে আইনজীবী সৌমি সর্দারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী শ্যামলী সরকার, নটা তিরিশ মিনিটে আকাশবাণীর সংগ্রহশালা থেকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে উত্তম ঘোষ, দশটা দশ মিনিটে সেবা সংকল্প অভিযান আকাশবাণীর সংবাদ বিভাগের প্রযোজনার অনুষ্ঠান, দশটা তিরিশ মিনিটে নজরুল গীতি শিল্পী রূপা ভট্টাচার্য, দশটা পঁয়তাল্লিশ মিনিটে লোকগীতি শিল্পী দেবাশিস রায়, এগারোটায় আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, এগারোটা দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সব্যসাচী সরখেল।

এবারে সঞ্চয়িতার প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন গিটার শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী, 6:35 রামচরিত মানস শুনবেন 249তম পর্ব, 6:45 ভজন শিল্পী পারমিতা মজুমদার, 7:10 যুবানীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় নীনা মোদক, 8:30 নজরুলগীতি শিল্পী রূপা ভট্টাচার্য, 8:45 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ, 9:10 রাজধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:00

15টায় আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ, উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, দুপুর 12টায় সুরভি, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান প্রধানমন্ত্রী আবাস যোজনা এ বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, 1:10 পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শ্যামা সঙ্গীত, শিল্পী পারমিতা মজুমদার, 5:20 উর্বশী, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 6:10 হিন্দি বার্তা, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 6:30 গুল গুলশন, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকার অনুষ্ঠান হরাইজন, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এর 20তম আসরে প্রতিদিনের হাইলাইটস, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 30 সেপ্টেম্বর 2026 বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09 হয়ে 58 সেকেন্ড। জয় হিন্দ।